0: বৈশাখু চকান্ত আমার মিয়াই সাইতো দিশর কান্দ তাই সর
1: আপ সুন রে কার্যক্রম ঢলতি যায় রাত
2: আমরে মিও তোবে সাই তু এ কে গা রহি
3: আপনি প্যার কো ইয়াদ কর রহা হে অর কহ রহা হে কে
2: এসে নাই গা কে সুনাও না
3: গা কে আচ্ছা